বিষয় ইন্দ্রিয়াক সসর মারুত পাঙা পুন্তানার যাতেন হারাতেন পুন্ত থিব আলা সুবর্ণ মারা তো মনে কঠি পুন সাম্পন থিপুন সুলাপ থাতস না খারি মিলক সাং সাকিং মানে ক কুলো ফাটে পারিং সাফিয়ান তোমারাং ঠেঙান দি কপর পন্ড না খারি অন্ন মারাত যৌবিষ মারাত মানে ক ভাকালা কুলো ভাঙ